এই পবনের রয়েছে আমার জীবন, এই পবন মধ্যে কেতে যে স্বপ্ন এমিতি লহরি ভাঙ্গে, কিন্তু এই পবন সেই সবুজিমা মধ্যে কাই আজ ভারি ধূয়া ধূলিময় লাগুছে, কাইনা আমি গছ কাটিলে, কলকারখানা তোলিলে, রাজরাস্তা চিকমিক্রি সমৃদ্ধির পথরে সবুজিমার আর্ত চিৎকারকে মধ্যে হৃদয়ঙ্গম কলে। আজ বিশ্ব শ্বাস রোগ দিবস, ধূয়া ধূলি মধ্যে জীবনকে রক্ষা করিবার সেই বাটকে খোঁজি বুলুছে, কোঠি সেই সবুজিমা মধ্যে, সেই সবুজিমা মধ্যে পুনি পরিবেশকে এক সুন্দর প্রকৃতি মধ্যে জীবন বঞ্চিবাকো চেষ্টা মধ্যে চলাইছে।

জীবনে রহু মান অভিমান পুনি সুস্থ জীবন এতিকি কামনা এই গীত গাইতে গাওয়ার। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার আম ভিতরে এই সম্পর্ক এমিতি থাও, নিতি এই অগণার আমি বাড়ি দিয়ে থাও এক সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, সুস্থ জীবনর বার্তা আপনা বি আপনি নিয়ন্তু সেই সব বার্তাকে নিজর করে থরে দেখন্তু, নিজঠু আরম্ভ করে এইঠু বিদায় মাগুছি। উপস্থাপনের থিলি মো গীতাঞ্জলি পণ্ডা। কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হেউছি 308.6 মিটর তথা 972 কিলোহর্টজ যোগে। এই কার্যক্রম ডিটিএস এবং নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে মধ্যে আপনারা শুনি পারছন্তি। প্রচার করুছ নাটক অথর্ব, মূল ওড়িয়া, প্রাণবন্ধু কর, প্রযোজনা ঝরণা দাস। আসন্তু শুনিবা নাটক অথর্ব।

দেখ চারিপটে কলেজ কোঠা ঘেরা এই সযত্ন রক্ষিত লনটিকে হাউ ক্লিন এন্ড হাউ সফট তোমার এই সবুজ ঘাস তোমার সযত্ন পরিচর্যা দরকার মু তোমার মনমুগ্ধরে নিজক দেখে নিজ জীবন ইতিহাস সমীক্ষা করে যদি কেবে সচ্চা শিক্ষক হো তবে বুঝিপার ইয়ার মূল্য তোম জীবন কেতে বেটর গো ডিগনিফাইড উইথ বটন ফ্রেন্ড সেফ অ্যাট ইউর সাইড ক্যান নট অ্যাট অল

0: কিছু নেই।
1: গম্ভীর যে
0: নাই তো
1: বুঝিল, মত আউ গুলি মারনি সুধীর, তু আউ গাম্ভীর্য এই দুইটার সন্ধি ও সহবাস অসম্ভব, কণ
2: হব আউ কণ। ঝরণাটা কুড়ু কুড়ু হয়ে ঝরি যাওয়া বেড়ে হঠাৎ বাধা পাইলে যা হুয়ে স্থির অচঞ্চল।
0: কণ পুঁ ইনফারেন্স সেই মারা
2: মারা হলে ক্ষতি কণ, সিয়ে তোতে তু তাকে ভালো পাইলে ক্ষতিটা কণ যে।
0: গুড়ায় উদ্ভট চিন্তা করি মো পাখে,
2: মোর সে রাইট অছি।
0: হ্যাঁ রাইট অছি, মোর বি তবে রাইট অছি, তো থমুড়ি ফুটে দেব
2: ফটা পছে মো ইনফারেন্স টাকে মিথ্যা বলে প্রমাণ করনি কিন্তু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রচার করুছ শ্যামামণি দেবী এবং বিবুদ্ধ প্রসাদ রাও গাইথিবা কেতোটি আধুনিক গীত। প্রথমে শিল্পীঙ্ক কণ্ঠরে গীতা খুণ্টিয়াঙ্ক রচনা।

আরে পুয়া আজি যাহাকে তু মা মহালক্ষ্মী বলে প্রণাম করছু, এই মা তোর অভাগিনী মা তোর ত্রেতা যুগের সীতাঙ্ক রূপরে রামক সাথে কালাতিপাত করে আরে মু তোর মা তুম কথা রখ, সে রামায়ণ কু সম্পূর্ণ কর রে পুয়। কিন্তু বলরাম দাস তাঙ্ক কথা কু মানিলে নাহি, কইলে মা উদয়তি যদি ভানু পশ্চিম।

তেবে শ্রোতা বন্ধু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু এই ঠিকনারে ক্যাপিটাল এসিটিসি স্পেস দিয়ে গীতর নাম লিখন্তু পুনি স্পেস দিয়ন্তু তারপরে গীতটি কেউ কথা চিত্ররু আসিছি তার না লিখন্তু তারপরে নিজ না গাঁ এবং ঠিকনা লিখি 09495963210 নম্বরে পঠাই দিয়ন্তু। আমি রইলু আপনমানকর এসএমএস অপেক্ষারে।

শ্রোতা বন্ধু কিছু এসএমএস পৌঁছি সারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছন্তি প্রথম এসএমএস টি পঠাইছন্তি বিশ্বভূষণ বিশ্বাল নলপাহি কেরেডাগড় মদনপুর কেন্দ্রাপড়ারু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কথাচিত্র বিশাল বাদর গীত হম তুমি ইতনা প্যার করেঙ্গে কে লোক তুমি ইয়াদ করেঙ্গে গীতটিকে গাইছন্তি মহম্মদ অজিজ এবং অনুরাধা পড়ুয়াল তেবে বিশ্বভূষণ বাবু আপনার অনুরোধর গীতটি আমি প্রচার করুছু আপনার পাই।

শ্রোতাবন্ধু, নাইন্টিজর অনেক মিউজিকাল হিটস ফিল্ম মধ্যে আশিকি কথাচিত্রর কথা কিছু অলগা। ফিল্মটি যেমতি সুপর ডুপর হিট হয়েছিল, কথাচিত্রর সবু গীত বি খুব মনছুয়া হয়েছিল। সেই কথাচিত্রর গীতটি নজর কি সামনে জিগর কে পাস কই রেহতা হে ওহো তুম, গীতটি গাইছেন অনুরাধা পোডওয়াল এবং কুমার সানু। তেবে সুন্দর গীতটি অনুরোধ করে এসএমএস করেছেন রূপালী জগৎপুর। তেবে চলন্তু গীতটি শুনিবা।

পরবর্তী কথা চিত্র মা ও মমতা। অনুরোধকারী শ্রোতা হলে প্রমোদ কুমার সাহু ডিহসাহি কাদুয়পড়া জগৎসিংহপুর। অনুরোধর গীতটি হচ্ছে অক্ষয় কুমার মহান্তি গাইথিবা গীত কিছি লুহ পোছা হুয়ে পণত কানিরে কিছি লুহ পিই যায় উঠ।

পরবর্তী কথাচিত্র সিন্দুরবিন্দু, কণ্ঠশিল্পী প্রণব কিশোর পটনায়ক এবং সুধারামা, অনুরোধকারী শ্রোতা হেলে বাঙ্কিরু, টুকু এবং লিজা।

কথাচিত্র শ্রীজগন্নাথ, কণ্ঠশিল্পী এস জানকী, অনুরোধকারী শ্রোতা হেলে মিট্টু পাত্র, দুর্যোধন পাত্র, বাউরী বন্ধু পাত্র, সুদাম দেবতা, মহম্মদপুর বিলহাট কটক।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: লোকগীত ক্রমরে শুনন্তু খঞ্জনী ভজন, পরিবেশন করিছন্তি সনাতন মহান্তি এবং সাথী।

শ্রোতাবন্ধু কিছু মনে করবে কিন্তু আপনার বর্তমান বি কথাচিত্রর গীত বা ফিল্ম গীত শুণবাই অনুরোধ করে এসএমএস করছেন কিন্তু বর্তমান তো চিরহরিত্র সময় চিরহরিত কার্যক্রমের সময় আলবম গীত লঘু সঙ্গীত শুণবার সময় তেণু আপনার ফিল্ম গীত শুণবাই অনুরোধ করে এসএমএস করা পরবর্তে আলবম গীত বা লঘু সঙ্গীত শুণবাই অনুরোধ করে এসএমএস করতু আমি রহিলু আপনার এসএমএস অপেক্ষারে তেবে পরবর্তী আলবম একা একা কণ্ঠশিল্পী রতিকান্ত শতপথী অনুরোধকারী শ্রোতা হলে বলাঙ্গীর প্রভাসিনী।

পরবর্তী অ্যালবম মো ডায়েরি, কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। অনুরোধকারী শ্রোতা হেলে গোপপুর নিশ্চিন্ত কৈলিরু সুনীতা পুষ্টি। আপন অনুরোধ করিবা গীতটি হচ্ছে যেবে দীপ জ্বলে চৌরারে। এই সুন্দর গীতটি প্রচার করুছু, শুনি নিয়ন্তু।

0: শ্রোতাবন্ধু শুনুলে আলোচনা আধুনিকতার হাবভাব ভিতরে আম সংস্কৃতি ও পরম্পরা যা আলোচনা করলে শিশির বেহেরা
1: মনর মরুভূমিরে জল বুন্দাটাই হেউচি খুশি জল বুন্দাটি তলে পড়ি শুখিযা আগর আমি চিঁচিবা হসি হসি
0: হ্যাঁ বন্ধু লোহর লোহারে নিয়া তাতি দেলে লোহা বি তরলে যাউছে আম শ্রোতাঙ্ক কলম ও কবিতা শুনিলে আম মন আনন্দিত হেউচি
1: তেবে শ্রোতাবন্ধু ডেরি নকরি শুনিবা শ্রোতাঙ্ক কলমরু কবিতা
0: শ্রোতাঙ্ক কলমরু কবিতারে প্রথম কবিতাটি পঠাইছন্তি প্রশান্ত কুমার মহান্তি ওড়াস বরমুন্ডলী মাছগা জগৎসিংহপুর কবিতার শীর্ষক ভোক অন্ধার শোই পড়লাণি গহল নিদরে জহ্ন আসব বলে আসিনি এ যাই বউল ভর্তি মহুল ফুলর ঝরি পড়ুছি চুনা চুনা বাসনা জরি গোটাড়ির দিন তমাম পারিলাপণ হয়ে যাইছি নিস্তেজ সমুদ্র আঁরে অসরন্তি যুগর সঞ্চিত ভোক দুই হাত যোড়ি অপরাধী পরে ঠিয়া হয়েছেন উত্তুঙ্গ শাড়গছ শুখিলা কাঠ কাটি কাটি শুখিগলাণি আম জীবন তেল লুণ হানিলাভ রাইজ যাকর অবিবেকীপণ কেমিতি ভুলিবু আম্ব টাকুয়ার মোহ দুঃখ দৈন্য ও দাদনরে ভোকর লহরি পহরি পহরি সরিযাইথিব আমর সবুতক আয়ুষ সরিযাইথিব আমর সবুতক আয়ুষ
1: পরবর্তী কবিতাটি আম পাখকু পঠাইছন্তি নির্মলা বেহেরা সন্তোষ বেহেরা কন্তল আঠগড়রু কবিতার শীর্ষক কাহাকু খাইলা কিয়ে টিকিলি খাইলা নালি সিন্দুরকু চুড়িদার খাইলা শাড়ি মা ও বৌকু মমি খাইদেলা বাপাকু খাইলা ডাডি মৌসা পিউসি দাদা ও মাইকু অঙ্কল খাইলা বান্টি মাউসি পিউসি খুড়ি মাইকু একা খাইদেলা আন্টি চুড়া মুড়ি খই নুডলস খাইলা পিঠাকু খাইলা মোমো মদ খাইলা দেশ সমাজকু ভবিষ্যতর সবু কাম রিঙ্গ সেরিমনি নির্বন্ধ খাইলা মেলোডি খাইলা পালা সহরি সভ্যতা গাঁকু খাইলা দুয়ারে পড়িলা তালা মোবাইল ফোন সম্পর্ক খাইলা সিনেমা তো গলা বুড়ি সার জহর যে মাটিকু খাইলা দেহ যায় রোগ মাড়ি দেহ যায় রোগ মাড়ি
0: পরবর্তী কবিতাটি পঠাইছন্তি স্বর্ণলতা সাহু বালিয়া ডেরাবেশ কেন্দ্রাপড়ার কবিতার শীর্ষক ছড়না ভুলি যাই পুনি ছড়না করিল ভুলি গল সাথী মতে তুমক ভুলিবি কেমিতি বঞ্চিবি কহি দিও প্রিয়া মতে কেতে মিঠা কথা মিঠা সে বারতা মিঠা মিঠা সে চাহানি স্বপন পরি লাগুছি হে সাথী আম সে প্রেম কাহানি স্বপনরে আসি হৃদয়রে বস ভাবুছি তুমকু নীতি সজ ফুটা ফুল মুহটি তুমর পাশরে বি কুহ কেমিতি স্বপ্নরে তুমি আসুথাও প্রিয়া মুহূর্তে করিছ বাস দিবা রাত্রি মুজে দেখুছি স্বপন স্বপ্নে থাও তুমি মোর পাশ তুমি মোর সাথী তুমি মোর প্রীতি তুমি মোর সুহাসিনী কালি কহুথিলি আজি বি কহুছি ভুলি কেবে পারিবিনি ভুলি কেবে পারিবিনি
1: পরবর্তী কবিতাটি আসিছি আয়তপুর কটকরু আউ কবিতাটি পঠাইছন্তি রমেশ চন্দ্র বেহেরা কবিতার শীর্ষক রামনাম রামনাম জপি বীর হনুমান সাগর করিলা পারি রামনাম লেখি পথর সবুকু পানিরে দেলা সে ভসাই জটায়ু পক্ষীর মহত পণিয়া যুগে যুগে অছি রহি সীতাঙ্ক বারতা রামঙ্কু জনাই প্রাণবায়ু গলা উড়ি

0: শ্রোতাবন্ধু শুনুলে গল্প বা গল্পটি পড়ে শুনাউলে হিমাংশু ভূষণ সাহু শ্রোতাবন্ধু এক বিশেষ সূচনা আসন্তকালি বুধবার সকাল এগারোটার বারোটা মধ্যে যা নির্ধারিত সময় লা বিবিধ প্রতিক্রিয়ার রেকর্ডিং করা এবং মল্লার ফোন ইন প্রতিক্রিয়া বারোটার এক ঘটিকা মধ্যে রেকর্ডিং করা শ্রোতাবন্ধু আজ তো সময় ইশারা দে কার্যক্রমক ইট রাখি বিদায় নেওয়া তবে আপনার কার্যক্রমটি কমিটি লাগে আমাকে মতামত পঠাইবাক ভুলবে না আমাকে মতামত পঠাইবার ঠিকাটি হচ্ছে
1: যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753-001
0: আমার মেল আইডিটি হচ্ছে yv.aircctc@gmail.com
1: আজর কার্যক্রমক এইটি রাখি বিদায় নেউছু মুথিলে আপনক সাথী শ্রী
0: আও মু শীতল রহুছু নমস্কার
2: শুনিলে কার্যক্রম যুববাণী।

0: Money Talk.
1: Good evening and welcome to Money Talk. My name is Rajesh Lake. India has clocked a record-breaking GST collection this year, consistently crossing the 1 lakh crore mark in recent months. Is this a sign of booming economy?
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করছু ক্রীড়া পত্রিকা কার্যক্রম প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।

শ্রোতা বন্ধু নমস্কার, আপনার স্বাগত জনাই আমি আরম্ভ করছু এ মাসের ক্রীড়া পত্রিকা কার্যক্রম। উপস্থাপনার মু রমাকান্ত প্রধান। এথরর সংস্করণে স্থান পাইছি জাতীয় আর্টিস্টিক জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান ওপন ইন্ডোর পোল ভল্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্ব দৌড়কুদ রিলে 2026, রগ্বি প্রিমিয়র লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। কলিঙ্গ স্টাডিয়াম জিমনাস্টিক হলে চালিথিবা জাতীয় আর্টিস্টিক জিমনাস্টিক প্রতিযোগিতা রবিবার উদযাপিত হয়ে যাইছি। মহিলা বর্গর অনইভেন বার্স রে ওড়িশার প্রতিনিধিত্ব করিথিবা উত্তরপ্রদেশর তনু স্বর্ণপদক জিতিছন্তি। প্রথম দিনরে তপন মহান্তি ওড়িশাকু স্বর্ণপদক দেইথিবা বেলে তনু শেষ দিনরে এই সফলতা দোহরাইছন্তি। তনু মোট 11.100 অর্জন করিথিলে। গুজরাটর দিয়া ঠাকরে 10.533 রৌপ্য এবং কেরলর অমনি দিলসান 10.533 যথাক্রমে রৌপ্য ও কাংস্য পদক হাসল করিছন্তি। ওড়িশা পাই রবিবার দ্বিতীয় এবং মোট উপরে তৃতীয় পদক জিতিলে প্রিয়াংশি বনসল। মহিলা ব্যালান্সিং বিম ইভেন্ট ফাইনালে এই দিল্লি ঝিও ওড়িশার প্রতিনিধিত্ব করে কাংস্য পদক পাইলে। হরিয়ানার নিরঞ্জন পুনিয়া 11.467, মহারাষ্ট্রর অনুষ্কা পাটিল 11.300 পছরে রহিতিলে প্রিয়াংশি, সে 11.233 পাইলে। এই অবসরের পুরুষ বিভাগে ওড়িশা তরফর স্বর্ণপদক জিতি তপন মহান্তি এক স্বতন্ত্র সাক্ষাৎকার। শ্রোতা বন্ধু নমস্কার, আজ আমার গহণরে অছন্তি এভাবে জনে উদীয়মান খেলাড়ি যে কি নিকটরে আর্টিস্টিক জিমনাস্টিক রে ওড়িশা পাই গোল্ড মেডাল ভেটি দেইছন্তি। সে হচ্ছন্তি আমার ওড়িয়া পুয়া

0: আজি রাম রাজ্য গড়া স্বাধীন দেশে হচ্ছে
1: আচ্ছা
0: ওড়িশার রাম রাজ্য পালন করছেন হলে যদি ভালো সুন্দর শস্য হল সমস্ত কহবে ভাই এবর্ষ রাম রাজ্য পালক হল যদি দেশ ভালো সুন্দর চলিলা সমস্তে বলবে ভাই এবর্ষ রাম রাজ্য শাসন চালিছি হলে রাম রাজ্য শাসন অতি সুন্দর হলে ভাই তাই কোণ হয়েছি চৈত্র মাসে রাম নবমী মোরি প্রভুঙ্কর তোর যদি জন্মাষ্টমী হল মো প্রভু রামঙ্কর রাম নবমী চৈত্র মাসে হচ্ছে তো প্রভুঙ্কর যদি অছি মো প্রভুঙ্কর অছি তু কোন বড় কথা কহুছু কৃষ্ণ ভক্ত কহিলা কোন কহিলা বিশ্ব রূপে।

প্রিয় শ্রোতাবন্ধু মর আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জনাওছি। আজ দিনটি সারা বিশ্বরে প্রভু যীশু খ্রিস্টঙ্ক পুনরুত্থান পর্ব রূপে প্রতিপালন করা যাওছি। এহা কেবল খ্রিস্টীয় মণ্ডলী নিমন্তে আনন্দর পর্ব নহে, কিন্তু সারা বিশ্বর মানবজাতি নিমন্তে মধ্য এহা আনন্দ, শান্তি ও সুসংবাদর পর্ব অটে। এই দিনরে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনর্থিত হইতিলে। প্রভু যীশু জগতরে মনুষ্য রূপে থিবা

0: ও আস্তে আস্তে মাকে মাকে পিতা গলা ও মাকে ছাড়ো
1: মু জানে তুমি মৃত্যু পা ছড়া অন্য কেহি হই নথিব ও
0: ছাড়ো মো
2: এতে তো মো আগে ভারি মো বড় বার করছ হেলে ড্রামার কোন এমতি গল মো
1: মু কোন করবি প্রস্তর মতো ভুল ডায়লগ কই দেলা
0: ভুল রে তাকুই কইতে কইলি
1: হেলে পরে কেমতি অ্যাডজাস্ট কর দেলি নাই
2: মু সে কথা কহুনি
1: আউ
2: তুমি নাটকের নায়ক ভূমিকার অভিনয় করছিল টি
1: হুম
0: নায়ক মানে হিরো
2: হেলে যে হিরোইন দল করুথিলা সে তো
0: নহলে কোলা কেমতি সুন্দর অভিনয় কলা কোন ফাপি অপি কোন ওটা ঝিও পিলা বড়া
2: সে সিনা ভাল অভিনয় কলা হেলে তুমি তার সঙ্গে ডায়লগ কলা বলে লাজে এমতি নানি পড়ি যাচ্ছিল কই
0: কি কইলাম ভারি কলা বলা মু মোটে নার্ভাস হইনি
2: দেখো মু দর্শক যাহা কইলি সেটা দর্শকর অনুভব মোর নুহ বুঝিল
3: মিতুপ আমার খুব নিকটরে থিলে বি বেলে বেলে মনে হোথলা সে যেমতি মোটু অনেক দূরে অছন্তি তথাপি মু অনুভব করথিলি মো প্রতি তাঙ্কর অনাবিলা আসক্তি উপলব্ধি করথিলি তাঙ্কর যুবসুলভ মনর শ্লেষহীন প্রীতির মোহক মু উন্মনা হয়ে উঠুথিলি মামু ঘর গাঁরে পাদ দিঠাঙ্কর অটকি যাওথিলা
4: আজ্ঞা
3: ঘরকু ফেরিবাকু ইচ্ছা বি হোনথিলা বুঝিলে দিগমর বাবু সময় সময়রে মু কবিতা লেখে বলি সে তাঙ্কু নেই গোটায় কবিতা লেখিবাকু দিনে জিদ ধরি বসিলে সেই দিন রাতিরে মু কবিতাটি লেখিলি পরদিন সকালে খাতাটি ধরি ধাইলি তাঙ্করি ঘরকু
0: মিতপা মিতপা এ মিতু
2: অপূর্ব আজি কোন কুম্ভকর্ণক নিদ এড়ে জলদি ভাঙ্গি গলা সকাল সকাল সে আজি রে গলো
0: চলো ঘর ভিতরকু যিবা গোটা বড়িয়া জিনিস তম পাই আনছি
2: সত্যি মো পাই আনিচ
0: কাই বিশ্বাস আমি
2: হো আস বস এই খট উপরে রুহ মু আগে কপে চা নেই আসে
0: নাই নাই থাও মু এই নে চা খাই আসিল পরা তম বস বসিল
2: বসিলি এবে দিও কর্ম পাই আনছো
0: মিত্রপা